0: লক্ষণীর আদেশে তখন বলবান বানরগণ সুচিত্রিত বিশাল শিবিকায় মহারাজ বালির গন্ধমাল্যে সুসজ্জিত দেহ বহন করে নদী তীরে নিয়ে গেল। শোকাপ্লুত অঙ্গদ সরোদনে সুগ্রীবের সহায়তা নিয়ে পিতাকে চিতাসজ্জায় শায়িত করালেন। তারপর যথাবিধি চিতা প্রদক্ষিণ ও অগ্নিদান করে দাহকর্ম সম্পন্ন করলেন। পরিশেষে নদী জলে সপরিবার তর্পণ আনতে বালির প্রেতকর্ম সম্পন্ন হল। ইন্দ্রতনয় বালি সর্বপাপ মুক্ত হয়ে অমৃতলোকে প্রস্থান করলেন। মধ্য যামিনী, আকাশে ত্রয়োদশী চাঁদ কেমন যেন বিষণ্ন, ক্লান্ত বাতাসের দীর্ঘশ্বাস বনস্থলের শাখা পল্লব মর্মরিত করছে। ঝিল্লির সমবেত ধ্বনিপুঞ্জ যেন একটানা চাপা কান্নার মতো বেজে চলেছে। শ্রীরামচন্দ্র ঋষ্যমুখ পর্বত চূড়ার শিলাবিদিতে আসেন। অদূরে ধনুর্বাণ হাতে অতন্দ্র প্রহরারত লক্ষণ, শ্রীরামের সামনে মহাবীর হনুমান, নীল নল জাম্বুবান প্রমুখ সচিবদের নিয়ে সুগ্রীব বসে আছেন। অঙ্গদ তার মায়ের সঙ্গে ফিরে গেছেন প্রাসাদে, আগামীকাল রাজ্যাভিষেক। কিছুক্ষণ নীরবতার পরে শোকাপ্লুত সুগ্রীব বললেন,
1: হে নরশ্রেষ্ঠ রাম, তোমার প্রতিজ্ঞা তুমি রক্ষা করেছ, কিন্তু এই ধিকৃত জীবন ধারণ করে আমি আর রাজ্য ভোগ করতে চাই না।
2: সুগ্রীব,
1: আমি এই ঋষ্যমুখেই চিরকাল বাস করব।
2: কি বলছো তুমি?
1: না না, ভ্রাতৃহত্যার মূল্যে সুরলোক আমার কাম্য নয়। আমাকে বধ করা মহানুভব বালির উদ্দেশ্য ছিল না, অথচ আমি তার প্রাণ হরণ করতে চেয়েছিলাম।
2: কি
1: আমার এই পাপ অচিন্তনীয়! হে করুণাময় রাম, এই উন্মুক্ত আকাশের নিচে, এই রজনীদ্বীপ প্রহরে, এই সমগ্র চরাচর এবং তোমার সামনে আমি আমার পাপের স্বীকারোক্তি করছি। আমি আমি মিথ্যাচার না করেও তোমার সহানুভূতি পাবার আশায় তোমার কাছে কিছু কথা গোপন রেখেছিলাম। আমি আমার প্রয়াত জ্যেষ্ঠ ভ্রাতার অনুপস্থিতির সুযোগে তাঁর প্রিয়তমা ভার্যা তারাকে আগে শয্যা সঙ্গিনী করেছি। সেই অপরাধে তিনি আমাকে নির্বাসিত করেন। আমার সেই চরিত্রহীনতার কথা অকপটে আজ তোমার কাছে নিবেদন করতে পেরে আমি আমি শান্তি পাচ্ছিলাম। হে ধর্মপাল, তুমি তুমি আমাকে মার্জনা করো।
2: মহাত্মা সুগ্রীব, তোমার এই কথাই প্রমাণ করছে তুমি ধর্মজ্ঞ। যা ঘটে গেছে তা বিধিলিপি, তার উপর আমাদের কোনো হাত নেই। তোমার এই স্বীকারোক্তিতে তোমার পাপ মোচন হয়েছে, বিবেক পরিশুদ্ধ হয়েছে। শোনো, এখন বৃহত্তর কর্মের মধ্য দিয়ে এ পাপের মালিন্যটুকু মুছে ফেলতে হবে তোমাকে, তার জন্য প্রস্তুত হও। তোমার সাথীরা এবং আমরা তোমার পাশেই আছি এখন থেকে, যাতে নিষ্ঠা সহকারে সত্য ধর্ম পালন করতে পারো, তার জন্য।

0: সচেষ্ট হও। বেদজ্ঞ হনুমান,
1: প্রভু
0: চতুর্দশ বর্ষ অতিক্রান্ত না হলে আমি গ্রাম বা নগরে প্রবেশ করব না। তোমরাই সুগ্রীবকে নিয়ে গিয়ে যথাবিধি তার অভিষেক সম্পন্ন করো, অঙ্গদকে যৌবরাজ্যে অভিষিক্ত করো।
1: যথাজ্ঞা প্রভু।
0: সুগ্রীব
2: বলুন। নরশ্রেষ্ঠ,
0: এখন বর্ষা ঋতু আসন্ন, এই সময় সমুদ্র যাত্রা স্থগিত থাকবে। বর্ষার অন্তে রাবণ বধের উদ্যোগ করো, এখন শান্তিতে রাজত্ব করো। দীর্ঘ বিরহের পর কান্তার সঙ্গে মিলন সুখ উপভোগ করো। জয়স্তু।
3: ঘনকৃষ্ণ মেঘমণ্ডলে দিগন্ত আবৃত করে অবশেষে বর্ষাকাল সমাগত হল। মাঝে মাঝে মেঘমালা বিক্ষিপ্ত হয়ে আকাশের নীলাভা প্রকাশ করছে, পরক্ষণেই আবার তা অদৃশ্য হয়ে নিস্তরঙ্গ সমুদ্রের মতোই পরিপ্লুত হচ্ছে। কখনো বা গিরিশৃঙ্গের মতো উত্তঙ্গ হয়ে বিদ্যুৎ পতাকা আন্দোলন করছে, আর মত্ত গজেন্দ্রর মতো গুরু গুরু গম্ভীর গর্জনে দর্শদিগন্ত কম্পিত করছে। আবার কখনো অবিরল ধারা বর্ষণে বনভূমি সরুরূহ শ্যাম সস্পাঞ্চল প্লাবিত করে তটিনীকে রঙ্গিনী নটিনী করে তুলছে। মত্ত দাদুরের সমবেত কণ্ঠতালের সঙ্গে মেঘগর্জনের মঙ্গলধ্বনির সঙ্গে ঝঞ্ঝাবাত্মায় আন্দোলিত অরণ্যভূমির বৃক্ষরাজির সঙ্গে কখনো বা পা মিলিয়ে নৃত্য করছে ময়ূর ময়ূরী। শুরু হয়ে গেছে তাদের কলাপ মেলা প্রেম গাথা। ঋষ্যমুখ পর্বত শিখরে বসে প্রকৃতির অপরূপ লীলা উপভোগ করছিলেন শ্রীরামচন্দ্র। আবার পরক্ষণেই সীতার বিরহে শোকাতুর হয়ে পড়ছিলেন। পাশে উপবিষ্ট লক্ষণ অগ্রজের এই বিষাদ ঘন মনোভঙ্গি অনুভব করে মাঝে মাঝে সান্ত্বনা দিচ্ছেন, কখনো বা উদ্দীপিত করার চেষ্টা করছেন। একসময় দীর্ঘশ্বাস ফেলে রাম বললেন,
0: দেখো সৌমিত্রী, শত্রুজয় আর পত্নী লাভ করে সুগ্রীব এই শ্রাবণ ঘন বর্ষা ঋতু কত সুখেই না উপভোগ করছেন, আর আমি রাজ্যচ্যুত হৃতদার হয়ে কেমন ক্ষয়িষ্ণু নদীর মতোই ক্রমেই অবসন্ন হচ্ছে। কিন্তু উপায় কি? এই প্রবল ধারাপাতে যুদ্ধযাত্রা অসম্ভব। যাক, বহুকাল পরে সুগ্রীব পত্নী লাভ করেছেন, এখন আর তাকে বিরক্ত করতে চাই না, তিনি বিশ্রাম করুন। তবে যথাকালে তিনি নিশ্চয়ই সীতার অন্বেষণে উদ্যোগী হবেন, কি বলো?
4: আর্য, দুশ্চিন্তা করবেন না, এমন ব্যাকুল হবেন না। মিত্র সুগ্রীব আপনার অভীষ্ট পূরণ অবশ্যই করবেন। আমাদের এখন সেই শুভ শরৎকালের জন্যই প্রতীক্ষা করে বসে থাকতে হবে, এছাড়া উপায় কি বলুন?
3: দিন যায়, বর্ষণ ক্লান্ত মেঘপুঞ্জ এতদিনে তার খেলা সাঙ্গ করে বিদায়ের আয়োজন করল। এখন তাদের জলভাণ্ড শূন্য, ছিন্ন শুভ্র মেঘেরা আপন মনে নিরুদ্দেশ যাত্রা শুরু করেছে। তাদের সঙ্গে বলাকার দলও যেন মেতে উঠেছে প্রতিযোগিতায়। নদী তীরে কাশফুলের শুভ্রতা, বৃক্ষশাখার পত্রপল্লবে অফুরন্ত ফল ফুলের সমারোহ মধুপুগুঞ্জন, রাত্রির আকাশে অকৃপণ জ্যোৎস্না, সব মিলিয়ে বেশ বোঝা যায় শরৎ ঋতুর সমাগত প্রায়। ওদিকে রাজ্য লাভ করে মহারাজা সুগ্রীব সব কিছু ভুলে অহরাত্র নিমগ্ন রইলেন চূড়ান্ত ভোগবিলাসে। রাজ্য পরিচালনার ভার পড়ে রইল মন্ত্রীদের হাতে। রুমা আর তারার সঙ্গে সুখে চলেছে তাঁর অফুরন্ত প্রেম উৎসব, ক্লান্তিহীন দিবানিশী যাপন। সুন্দরী নটিনীদের নৃত্যগীতি মুখর তাঁর রঙ্গশালা। কর্তব্যকর্ম করা বা ভাবার অবকাশ কই? এদিকে বর্ষার অবসানে শরৎ যে আসন্ন,

0: অনন্য পায় হয়ে একদিন প্রধানমন্ত্রী পবনাথ তঞ্জ হনুমান সেই রঙ্গশালায় উপস্থিত হয়ে সুগ্রীবকে বললেন,
1: মহারাজ সুগ্রীবের জয় হোক।
2: হেসো হনুমান,
1: দু একটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য অসময় তোমাকে বিরক্ত করলাম, মার্জনা করো।
2: সে কি কথা, তুমি আমার কল্যাণকামী সুহৃদ, তোমার আগমন সর্বদাই মঙ্গলময়। আসন গ্রহণ করো, বলো তোমার কি বক্তব্য।
1: মহারাজ, যার দাক্ষিণ্যে তুমি এই রাজ্য যশ কুললক্ষ্মী লাভ করেছ, তোমার সেই করুণাময় বান্ধব শ্রীরামচন্দ্রের হিত সাধনের কর্ম এখনো অসম্পূর্ণ রয়েছে। সেই বিষয়ে অন্য সব কিছু ফেলে রেখে এখন সেই মিত্রের কাছে মনোযোগী হোক। যদি বিলম্ব হয়ে যায় তবে উদ্দেশ্য সিদ্ধ হলেও কিন্তু মিত্রের অমর্যাদা হবে। বৈদেহীর অন্বেষণে তোমার আর মুহূর্তকাল নিশ্চেষ্ট থাকা উচিত নয়। রাঘব কিছু বলবার আগেই সত্তর তোমার কর্তব্য সম্পাদন করো। তিনি যদি অনুযোগ করেন তবে তোমার এই কালহরণ অত্যন্ত দোষের হবে।
2: প্রিয় মারুতি, তুমি ঠিক সময়ে আমাকে যথার্থ কর্মটি স্মরণ করিয়ে দিয়ে কৃতজ্ঞতা পাশে বন্দী করলে। তোমার উপর রাজ্যের ভার ছেড়ে দিয়ে তাই আমি এত নিশ্চিন্ত। তুমি অবিলম্বে আমার আদেশ ঘোষণা করে দাও, যেখানে যত বানর সৈন্য আছে যুথপতিগণ যেন তাঁদের সংগ্রহ করে 10 রাত্রির মধ্যে কিষ্কিন্ধায় আগমন করেন। বিলম্বে প্রাণদণ্ড হবে। আর অঙ্গদকে সঙ্গে নিয়ে তুমি নিজে প্রধান বানরদের আমন্ত্রণ জানিয়ে সসম্মানে এখানে আনার ব্যবস্থা কর। যাও।
1: যথাজ্ঞা মহারাজ।
0: কিষ্কিন্ধারাজ সুগ্রীবের এই আদেশ ঘোষণা হবার সঙ্গে সঙ্গে যুথপতিগণ অবিলম্বে আপন আপন বানর সৈন্যদের আহ্বান জানালেন। দূর দূরান্তরে পৌঁছে গেল কিষ্কিন্ধারাজের এই আদেশ ও আহ্বান। ওদিকে ঋষ্যমুখ পর্বতে বসেই রাম বুঝতে পারছিলেন যুদ্ধোদ্যমের কাল উপস্থিত, অথচ সুগ্রীবের পক্ষ থেকে তার কোনো আয়োজন দেখা যাচ্ছে না। তিনি তখন সীতার বিরহে শোকার্ত হয়ে পড়লেন। বন থেকে ফলমূল সংগ্রহ করে ফিরে এসে রামকে এমন কাতর দেখে লক্ষণ বললেন,
3: আর্য, বিরহ শোকে এভাবে আপনার চিত্তের সমাধি নষ্ট করবেন না, কর্মযোগে প্রবৃত্ত হন। সকর্ম সাধনের জন্য এখন উদ্যোগী হওয়া দরকার। আর যা জানকীকে কেউ লাভ করতে পারবে না, অগ্নিশিখা স্পর্শ করলে দগ্ধ হওয়াই পরিণতি।
4: সৌম্য, তোমার বাক্য হিতকর, তোমার নীতিও ধর্মসঙ্গত, কিন্তু দেখো বর্ষাকাল তো অতিক্রান্ত হয়ে এখন শরতের আগমন হচ্ছে। জল বর্ষণ করে মেঘ পরিশ্রান্ত, তৃপ্ত বসুন্ধরা শস্য উৎপাদনে কৃতকার্য, সুরভিত শীতল বায়ু বইছে সর্বদিক তমমুক্ত। এই সময়ই রাজারা শত্রু জয় করার জন্য যাত্রা করেন, অথচ সুগ্রীবের

0: কোনো উদ্যোগ দেখছি না। তুমি কিষ্কিন্দা গিয়ে সেই গ্রাম্য সুখে আসক্ত মূর্খ সুগ্রীবকে বলো, উপকারীকে প্রতিশ্রুতি দিয়ে যে রক্ষা না করে সে পুরুষাধম।
1: ঠিক ঠিক বলছে, সেই হতভাগ্য বানর যে সদাচার রক্ষা করে আপনার প্রত্যুপকার করবে এমন মনে হচ্ছে না। এবার তাকে নিহত হয়ে বালির কাছে যেতে হবে। এমন অকৃতজ্ঞ রাজ্য লাভের অযোগ্য
0: লক্ষণ,
1: আমি আমি ক্রোধ সম্বরণ করতে পারছি।
0: শোনো,
1: মিথ্যাচারী সুগ্রীবকে এখনই বধ করে অঙ্গদকে নিয়ে সীতা অন্বেষণে বেরোব।
0: না না লক্ষণ, না না, তোমার মতো মানুষের এমন পাপ কাজ করা উচিত নয়। সে আমার মিত্র, মিত্রবধ অনুচিত। তুমি তাকে শুধু মনে করিয়ে দাও যে সময় অতিক্রান্ত হয়েছে, এখন তৎপর না হওয়ার জন্য আমি বিরক্ত। তুমি বরং বলো আমি ক্রুদ্ধ হয়ে এ কথা বলছি।
2: বিশাল ধনুর্বাণ হাতে ক্রুদ্ধ লক্ষণকে রাজপ্রাসাদে আসতে দেখে সকলেই শঙ্কিত হল। সুগ্রীব তখন তার বিলাস পর্ব শেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন, এখন সেখানে প্রবেশ নিষেধ। কর্তব্য বিমূঢ় অঙ্গদ তখন লক্ষণকে বাদ্য অর্ঘ্য দিয়ে বন্দনা করলেন। তার আচরণে সন্তুষ্ট হয়ে লক্ষণ বললেন,
1: বৎস অঙ্গদ, তুমি সত্য সুগ্রীবকে জানাও যে অগ্রজের দুঃখে কাতর হয়ে আমি দ্বার দেশে তাঁর জন্য অপেক্ষা করছি। যদি তাঁর রুচি হয় তাহলে যেন অবিলম্বে আমার বক্তব্য শোনেন। এই সংবাদ দিয়ে তুমি আমার কাছে আবার ফিরে এসো।
2: অতি কষ্টে সুগ্রীবের নিদ্রাভঙ্গ করানো হল। অসময়ে এমন উৎপাতের জন্য তিনি বিরক্ত ও ক্ষুব্ধ হলেন, এমন অসৌজন্যমূলক বিঘ্ন উৎপাদনের কারণ জানতে চাইলেন।
3: মহারাজ, আপনার আচরণে বিরক্ত হয়ে শ্রীরামচন্দ্র লক্ষণকে আপনার সমীপে পাঠিয়েছেন। ক্রুদ্ধ লক্ষণ দ্বারদেশে উপস্থিত, আপনি সত্বর তাকে সম্বর্ধনা করে শ্রীরামের আদেশ শুনুন।
4: কেন, কি করেছি আমি? আমি তো কোনো অন্যায় করিনি। নিশ্চয়ই কোনো ছিদ্রান্বেষী রাম লক্ষণের কাছে আমার নামে কটুক্তি করেছে।
0: মহারাজ, রাম তোমার জন্য বালিকে বধ করেছেন, তুমি তার প্রত্যুপকারের কোনো যত্ন করছো না দেখে তাঁর প্রণয়িত হতেই পারে, সেজন্য তাঁদের পরুষ বাক্য তোমাকে সহ্য করতেই হবে। অবিলম্বে তুমি লক্ষণকে অভ্যর্থনা করে